হজুর কার্যক্রমে ফিরছে স্বাগত করলো সাহাব আপনি হুকুর নির্ধারিত সময় ফিদুর কুলে ডগর কট্টি লাগল অবস্থা মে পুগল আটি শীতর শীতর শীতর মৌসুম কে সঙ্গে সঙ্গে নিমটি ঘুমটি হুই ফুরসত কে সময় মে হইবি কাম ধান্দা মে লাগল হইবি কি যাহা দৌন অবস্থা মে হইবি রেডিও টিকা পরে ফেমে এক সাইক মে কাজ শুনতি হইবি অনাইটি হইবি এক চুটি সময় নিকা গেলে সে ফেসাঠ দেহেক জো না ভুলেবি কেন আপনি মেঘ জানকারী কেন চান নির্ধারিত সময় ফিদুর কুলে ডগর কট্টি লাগল অবস্থা মে হামরে আ পুগল আটি ও সঙ্গে যৌ লডিয়া কে আন্দর পান্দর বৈঠল সঙ্গে যৌ ঠাউমে বহিয়া ডাবট যৌ ঠাউমে বহিয়া পেলে ঠুঠাউকে সঙ্গে একজুটি চালাক ফুকে বৈঠ দেবি লড়কা পরকন যো কেলি না ছড়বি বুড়াইল মনে অস্তে কে গরুজি হুইল মেধার সঙ্গে যো আপনি চালাক ফুকে বৈঠ দেবি আপনি ফে সুরক্ষিত রহি আপন ঘর পরিবার হে ফে সুরক্ষিত ধরি কেন আপনি মাইকার জানকারী করেন চাহাম অস্তে কে আপন খাইনা কে যো হোক খাদ্য না কে যো হোক অস্তে কে মহত্বপূর্ণ কাগজাত যো আপনি সুরক্ষিত ঠাউমে মজা সে ঢাইলে রাখি মেগা জানকারী করেন চাহাম আর অনাতর পর্ব কে ধের ধের ধের শুভকামনা ফে দেন চাহাব আপনি রোজল খোজল সপনা পুরা হুয়ে আপনি সুস্বাস্থ্য দীর্ঘায়ু কে কামনা ফে করেন চাহাব আপনি নির্ধার সময় বিরকুলে ডগর কাটি লাগল অবস্থা মে হামরা আপু গলা তিয়াত্র বটিল সম রেডিও না কে সাথ দিহে মৈগত প্রেমী সঙ্গে ঢের ধন্যবাদ দেন চাহাব সহভাগী জনই না প্রয়াস করল হইবি আপনি ফের ঢের ধন্যবাদ দেন চাহাব এনে দিন আপনি ফোন বিরকুলে সফল হই অস্তে কে মরি বল আপনি কে রেডিও সেট সম্ভব পোগা দেলে করছে সঙ্গে রত্নজি হয়েছে বিশেষ ধন্যবাদ দেহতি এক ঠক গীত ছোটি মাই কার্যক্রম সঞ্চালক চাঁদ কে বারে এক হপ্তাহ কে লগ বিদা হইটু আপনিন কে পল আপনিন কে অনাত্তর পর্ব শুভ রহে জানদান।